0: 让你出教会体统体压制跟我妈妈不我妈妈妈妈妈会个出教一样啊我就吃了让你教行啊阿里怕咱老弄提怕阿强嘛和我老瑞老弄提派阿有差吃派派阿派兵翁吃你跟我给差走让你出教阿里提嘛差老阿米呀
1: เราเห็นเยอะตัวชาบุ้มเจือสมิโอจีเราเห็นเยอะห้องไอ้บ่าวตัวชาแล้วเยอะสื่อแล้วเยอะเอ้ยแล้วหดแล้วหดพอนโดนเนี่ยไม่เห็นเยอะเราเห็นเยอะกันในตาหน้าจะกัดจีเล่เล่มทากาเล่พัดเนี่ยไม่เห็นเยอะก็ป้าเล่มทำนะอุเยผู้ละเยี่ยมเราเห็นเยอะถึงกับที่ปวนาที่มาเมื่อจอดคนนี้ปั๊มน้ำผู้ละกลัวเจียเห็นเยอะปั๊มน้ำหดเยอะแล้วไอ้จุดพลัดนักหน้าก็ไปจุดนั่นเลยกาเลยกูว่าอย่างเงี้ยมือจุดหน้าคนนี้ปั๊มน้ำพูดละแล้วยาเราถึงกันนะปั๊มน้ำของเงือถึงกันนะน้ำปลาปลาของเงือแล้วมือจุดหน้ามีแม่ที่ปั๊มน้ำปั๊มน้ำแล้วยาแม่อย่างเงี้ยถึงมีเนี่ยแล้วเย่พูดละเย่ไงจ้าอยู่หาจุดก็ปั๊มปั๊มน้ำแล้วหิมยาหอยจุดลอยอย่างยุกคาอยู่หาจุดสุดาไม่รู้น้ำบ่อแล้วคุโรดูดูทางการคุโรสุดาเดืองคุโรจุดจุดยาหอยเลยนะคนนี้อาเป็นแบบน่ารอยอย่างยุกปั๊มอันที่มาปั๊มน้ำแล้วติดตั้งทางการลอยอย่างยุกยุกปั๊มยุกกุ้งอ่ะล่ะแล้วน้ำท่วมแล้วไงจุดนั้นเลยอ่ะล่ะแล้วยาหอยจะอย่างเงี้ยยุกปั๊มทะเลนะคนนี้เชนเนี่ยเชนงาเศรษฐีไม่ได้เองไงเนี่ยพี่แม่เนี่ยบิโก้จิโร่ก็ไปไม่ช้าเนี่ยแล้วอยู่หันเนี่ยแล้วกูทันเนี่ยก็ไม่ช้าตาบิโก้ดูร้อยเนี่ยถึงแม่เนี่ยคุณจะน่าคนนี้ไอจูพ่อตอนเลี้ยงมาปีเล็กเกินเลยไงเนี่ยมึงน่าก็ไปไอจูพ่อตอนเลี้ยงมอเตอร์เลยหึหึปั๊มน้ำก็ไปกึค้างก็ไปตอนเลี้ยงคนนี้ก็ไปกึค้างจ่อยอะไรเนี่ยจูพ่อตอนเลี้ยงรถไฟฟ้าแล้วจ่อก็ไปเลยเนี่ยจีน่าก็หิมก็เนี่ยดีค่ะมึงอ่ะเราปั๊มน้ำแล้วคูมจิโรยนิวแล้วจูฟ้าตอนเล่นเนี่ยจอยน่ะแล้วจมือเดียวดีภาษาเนี่ยล่ะเสียเนี่ยที่ปนักคนนี้จอยมาจมือเนี่ยแล้วตัวพะเนี่ยนี่จิตจินักคนนี้ระบบไฟฟ้าก็เชื่อจิโรยนิวแล้วไอ้จูฟ้าเย่ฟ้าเย่เลยไงก็ไปไอ้จิโรยังงาล่ะแล้วคุรุยาฮวาจีก็ไปมีจาเลสุจริตกันเลยเนี่ยก็ยาฮอลเลจีเนี่ยที่ป้อนนักคนนี้จะนักคนนี้มาเมื่อจิโร่ก็ไปไฟฟ้าหุ่มลอยเนี่ยถึงแม้เนี่ยยมงาลูเลยอาจจะจีเน่ก็เลยงาลูเลยคุยยาฮวาจีหุ่มจิโร่เนี่ยคุรูฮอลเลนักคนนี้ฮะมาดูร่างเงี้ยเลยจ่อยกันมายากุงาเนี่ยสุ่มทิมนักคนนี้ปั๊มน้ำหุ่มลอยเนี่ยแล้วพิชุเทจีบอยเนี่ยก็หุ่มน่าฝาครอบเลยเองอะฝาครอบเลยจู่ก็ไปยืนอันเลยไงมาบีอันเลยเลยพับบิดเททางอะไรเนี่ยนายหุ่นจี้ฮะจี้ยังมีพับบิดเททางอะไรเลยยาฮอลเลจีก็คุมาก็ไปฮอลเลนเลยเนี่ยคุณปิดเทจีจ้าคนนี้จะเล่าพูดแบบบ่แน่คนนี้เขาไปไอ้จู่พูดแล้วยังเนี่ยบ่อาเลงอะไรเนี่ยถึงมีเนี่ยยาหงอ่ะที่ปวนาคนนี้ที่เดินอะไรเนี่ยคุณรู้จังท่ากันนี่ติดตีโลคุณรู้จุดไหนอะไรเนี่ยกูเลยกับเบื่อที่แพ้แต่คนนี้มาบีอาเล่เลยอย่างนี้กูไปมาบีอาเล่เลยอยู่หันจะมือหน้าคนนี้เฮ้ยมาจ่อยหนึ่งเนี่ยหนึ่งยาเลยไงอย่างเนี่ยคุณรู้ปั๊มน้ำจี้ยาอยู่เมียเทียมไทยเลยยาหงอ่ะน้ำท่วมน้ำเจเลยกูเลยที่คนเอาแบนยังไงก็เลยย่าเนี่ยปั๊มน้ำถือคุณรู้น้ำท่วมงานอะไรสิ่งนี้ตัวนี้บีฮวงก็ป้าจีจีจ่อยงานสุขวากุทุกของงานเลยคุณรู้จังนะคนนี้น้ำท่วมเลยคนนี้ที่มาจีคุณรู้จังกูทันเลยฮัจจิโฮยจุนนะโฮโฮจุนนะคนนี้ปลอดภัยไม่จุดเลยแต่เนี่ยคือคนนี้และบีฮวงสาวเลยงานเนี่ยปั๊มน้ำเลยเมื่อจุดทันตัวนั้นปั๊มน้ำผู้ลายหัวน้อยเนี่ยตัวมีเนี่ยน้ำท่วมก็ยาบุแม่เนี่ยถึงไม่ได้คุรุจะโตแล้วพมรเนี่ยพายเนี่ยมันก็มีปั๊มน้ำเราอย่างนี้น่าจะถิ่มหน้าก่อนนี้อ่ะที่มาอยู่มือถือแม่เนี่ยเนี่ยคือหน้าก่อนนี้แก่แล้วคู่ถือแม่เนี่ยแก่แล้วที่ปวนาแก่เธอเต่าแก่ทางแก่เธอเราอย่างนี้ที่ปวนาอ่ะที่มาเยอะๆไงยศเธออาชนเนอสัตดาคุรุยมือพายมาตัดฐานและสัตดาเธอหางเงือกอะไรไม่ยังไงอย่างนี้ที่ปวนาทางแก่เธอเลยเนี่ยยกงดูเลยยกงดูสีสมือสมือยังไม่พายยกก้อยคนนี้สีสมือเนี่ยอันยังไงเจียเนี่ยตัวนี้ลายมือดูนะคุณรู้มาจังบุโรน่าดีมาเหอคุณรู้ থাকে ইয়ে আজলু হওয়ালে না কন লোক ফুল আহজে ইয়া গজি লোক পত থা পত থলে ওকে না ওকে ইহানে গজি মালে থিয়া থিয়া হজি গহ না কলো না হামেল দিম আখাবো তুমি গো লোক আজি গোপা থাম মুচ্ছে সুজে না কন জি না বুগতো মু টেঙা সুমনা লয় এ তুমি আবু ফুয়া হল আদি মাঝে জি খলে গালো গোপা খাওয়া দই মুফা হাজে হই তা পুরা আজে না মুফা কথে থাঙালো হুস না আদি মাঝুমে দুনিয়া দুনে কচে ফলো ফল পালে পেথে থামে না যাই নিমথিম না কনি ছে উঠি বাউলে গোপা বাউলে ফল হুমে মুফা হাই এ মা ফল থাঙা লালে ওসে কচে কথে থা হুমলো তিজি কথে থা এ জি না লোক কে গোপা অঙা লালে রে থাপ বিয়া মুফা হজে এ আছনে রে তা হে মাতা থাঙা লালে হজে না খম মায় হজে এ থাম ফু লাগে হে ফম ফলে ও জেল এলো মাদুলে নিয়ে পাগে মাপা মাপ নি হলো এঙা এ তুমি কে গুতো ছলে সি সামু সামু হলো অনা মেয়ে হুম জি যাই দানে মেয়ে এমনি দিমা তাজো দুজি পালে কে ফুলা থাম কে ফুলা লাই মুফা অঙ্গা কলো অঙ্গালো এ জো না হু গাপা অঙ্গালে কলো এগা এ তুমি আদি মাথু থা নাম না ফুলা বুথা হজে এ নাম না ফুলা মামু আয়ু গুতল এও থা মানে মেলে গোপা বুথা মেজে এ আয়ো মাথু না কবি না আয়ো মাঝি থসল মেজি খাই গলো এও রে লা দুগোপা আয়ো মাঝি থসব হা পিড়া না কো না কলো থসবনে রামে যাই এ থাকে হুমজি মা বিও ফুলা মা বনি লো এও সুখ কমা খ নিলে বিও কমা যাই আজি লগো পাতি মা নিথে হুয়ে জলে নিথে বিও থি গামা যাই আজি হুনা না পিতু লো কমা দূরে নিয়ে ফুয়ে মা বি ফুলা আজি হুকে হুলা হলো এও তুমি নে আদি মাঝে এ মু ফাই হঙা এনে গুথু মা বিও বঙা হলে থিজিনে বিতু ও দূরে গালে হহ ইমু ফা তিচি মাবি বিয়নি কলাই এঙাই এঞা ইয়সুলে দি মাজি ইউঙে নমা সানি লাই এঞু ইহাজি সি হুজু দি কামঙাই এঞা সুমফা জে জিয়ালো হুজি ইয়সু ইয় লাই এঞু থাংকেলে এ হুগে লাই এঞু তুমিনে ইহাইঙে আগাই কয় মুতে ইয়াইয় বুরাই এঞু ইয় মুতে বিয় মমে ইউয়ানালো আছনে সি সমুয়ে থিগা মগু মা থিগা লাই এঞু কলো ইয়া থাফুনা কনি আদি মানু মা কনি চিদা কনি ই লমিনে লাই গানে দামে এু গানে টানা দোছা তিবিউমলে বিনা মা এু দোছা বিনা কনি ইয়ং খোলা থে এ নিনে ছা থা এ তে করো না দামা এ